আচ্ছা ইয়ে কথা, ভারত সরকার কর্তৃক প্রাপ্ত ভাইকা 10 টন বিভিন্ন সহায়তা সামগ্রীহরু পনি গলি রাতি নেই কাঠমান্ডু আইপুগেকো ছ। ভারতীয় রাজদূতলে নেপালকা পর্যটন মন্ত্রীলাই হস্তান্তরণ গরেকা হুন। यसै बीच रसुमा नयाँ क्षेत्रबाट थप ठुलो भारी आउन लागेको भन्ने बारेमा अफवाह फैलिएको हुँदै पार्टी पूर्वानुमान

ক্ষেত্রে আগামী দুই তিন তিন বর্ষ আগামী দুই তিন দিন বর্ষা কোষণ ধারণা রেখে মৌসুম পূর্বানুমান ভাষা খাদে দায়ক হোক জল তথা মৌসুম বিজ্ঞান বিভাগ প্রবর্তন বিবৃতি প্রক্রিয়ার অনুসার রসুয়া সিন্ধুপাল চুক নোয়াকোট ঘাটি গোরখাকা বিভিন্ন স্থান পানি পর্বের সম্ভাবনা আছে তবে পানি পর্বে ভারত বিভিন্ন অপরাহ ফারিয়ালিয়েকে ভন্দে তিসমা সচেত রহানো উল্লেখ করিয়েছে স্যার উদাহরণার্থ লাগি সাংসদ ত্রিপুরা সরকারকে জানানো কথন শীর্ষকমা অমর রাজ ভট্টলে নয়া পত্রিকা দৈনিক বিক্রি পণ্যমা উল্লেখ গর্নু ভাইকো খবর প্রতিনিধি সভাকে

0: nicht einmal dieser Pedale haben wir etwas zu mehr Frustration, weil wenn das da Pedale haben wir Frustration und dann die Nacken was kann ich ja von der Parmkons halb viel weiter seit sich zu haben, wenn wir die Teile dran kommen, hat wohl Baba eine Palika, wenn wir die Zeit haben, muss ich gut prinzipiert, will er sind wir sich das jetzt auch mal fast auf Lokal da, aber die Lago ist eine, da haben wir sie in einem Kontrakt, sonst haben wir vor, eine Palika sind wir dabei. Auf einer Station ist halt eine Palika.
1: সরকার মাসুয়া বৈধামাজিক ভাবিক পণ্য স্থানে ধন উদ্ধার রাহার বিভাগ প্রস্তাবনা মত প্রাথমিকতা অধিক কাম করা নির্বাহ সরকার প্রভাবিত পণ্য পালিকা হল সংকটগ্রস্ত ক্ষেত্র ঘোষণা করে উদ্ধার খোঁজ তথা রাহাত কৃষক কাম করা প্রাথমিকতা প্রথম খাদ বহির রাষ্ট্রীয় বিপর্য নিম্নীকরণ তথা ব্যবস্থাপন প্রাধিকরণ প্রবক্তা শান্তি মহাজ জানতে পারে প্রভাবিত ক্ষেত্রমা তৎকাল সার্বজনিক সেবা ও লাইফ লাইন পূর্বাধার প্রস্তাবনা নজর পেয়ে না মহাগঠটি বিদ্যুৎ সেন্টার তথা সঞ্চার টাওয়ার সড়ক ও খালি পাই লগায় দৈনিক জীবনযাপন এক আবশ্যিক সংরচনা তৎকাল মর্মে তথা প্রস্তাবনা করা মহাকাহের সঙ্গ মহা অস্থায়ী আবাস নীতি আবাস নির্মাণ তথা দীর্ঘকালীন নির্মাণ ও প্রস্তাবনা কথা আগ বাড়াবে না মহাজানকে দেবাকি তৎকালীন ব্যবস্থাপন পরিবর্তন মহাকুল একীকরণ তথা ধারী মহান 50 লাখ রুপিয়া বুধক যে রকম জিতাম পাঠাইল মহাকটাইলে ও রকম জিতা প্রশাসন পাইলে মরণ জিতা তৎকালীন কাউরি সঞ্চালন কেনা ডিওসিসি মাসিক আবশ্যকতা অনুসার খরচ করছে অনেক অধিকার প্রয়োগ প্রতিবেদন কর মহাদ কটলবাটি ও রসুয়া মহিলা পরিবারক কারণ হারছেন 258 জনক জ্ঞান দেবা রাষ্ট্রীয় বিপর্য নিয়মীকরণ তথা ব্যবস্থাপন প্রাধিকরণ প্রবক্তা শান্তি মহাদ অনুসার আজ দিন রাতে বজে সাম দেশ মজুর 258 জনক সঞ্চালক পদক ও সৈনিক
0: নমস্কার ও সরকার সমাজের প্রভাবিত স্থানে তহানা উদ্ধার রাহাত তথা পুনরস্থাপনা উচ্চ প্রাথমিকতা অধিক কাম করা হইবা ডেন্ডু ও মহিন কুমার কবিতা হেতু রেডিও প্রভাব 1.3 জয় গোপাল।

0: সমঝোতা বক্সার কারণে কি বাসা দিলাম কিছুটা কেটে পড়েছে
1: একদমই ম স্পেশালি একদমই এই কুড়ালাই যে মেরো এটা প্রমুখ কার্যক্রম আমার দিয়ে বুঝতে পেরেছি আমি আমি বলতে গাড়ি সমস্যার পরে বলি